সুপ্রভাত, অনুষ্ঠানটি শুনিলে। এয়া আকাশবাণী নগাঁও, আরম্ভ করছো মূর্ছনা। প্রথমেই নয়নমণি বুলছবির এটি গীতে এয়া সুমন কল্যাণপুর।

শ্রোতাই মূর্ছনা শুনিছে আকাশবাণী নগাঁও কেন্দ্রের পৰা। শ্রোতাসকলে আমার কেন্দ্রের সাতসরী অনুষ্ঠানের বাবে আকাশবাণী নগাঁও ফেসবুক পেজর জড়িয়েও গীতর অনুরোধ করবেন। তার বাবে শ্রোতাসকলে আমার পেজটি মেসেজ পঠিয়াবেন অথবা কমেন্ট করবেন অথবা আমালৈ ডাকযোগে লিখিব পাৰে। আমার ঠিকনা মারফত কেন্দ্র সঞ্চালক আকাশবাণী নগাঁও ডাক হেনচুয়া পিন 782002। অনুষ্ঠানত এবার শুনো আহক ডলি ঘোষর কণ্ঠত এটি গীত, গীতর রচনা সৈয়দ সাদুল্লাৰ।

0: সুস্থ হয়ে থাকক, সজাগ হয়ে থাকক। অ্যাপোলো এক্সেল কেয়ার হসপিটালের বিশেষজ্ঞ চিকিৎসকর তত্ত্বাবধানত অ্যাপোলো প্রো হেলথ প্রিভেন্টিভ হেলথ চেকআপ প্যাকেজ শিশুর পড়া জ্যেষ্ঠ নাগরিক সকলের বাবে। উচ্চ রক্তচাপ, হৃদরোগ, ডায়াবেটিস, থাইরয়েড, ক্যান্সার, আর্থরাইটিস আদি রোগ আগতেই চিনাক্ত করার সুবিধা।
1: বুকিংৰ বাবে আজি ফোন কৰক 9957568450ত।
2: অ্যাপোলো এক্সেল কেয়ার হসপিটাল, পশ্চিম বড়াগাঁও, গুৱাহাটী। সুস্থ জীবনের বিশ্বস্ত লগৰী।
3: বিশেষ লোক আদালত সমাধান সমারোহ, মহামান্য উচ্চতম ন্যায়ালয়ের বিচারাধীন গোচর সমূহের ক্ষিপ্র আর ফলপ্রসূ সমাধানের বাবে সমাধান সমারোহ শীর্ষক বিশেষ লোক আদালত আয়োজন করা হয়েছে। 21, 22 আর 23 আগস্টত অনুষ্ঠিত হবলগিয়া এই লোক আদালতত অংশ লবলৈ ইচ্ছুক গোচরের পক্ষ সমূহক সংশ্লিষ্ট জিলা আইন সেবা প্রাধিকরণের কার্যালয় অথবা অসম রাজ্যিক আইন সেবা প্রাধিকরণের কার্যালয়ত যোগাযোগ করিবলৈ অনুরোধ করা হল।
4: শেষত শুনক মধুমতী গোস্বামীর কণ্ঠৰ এটি গীত, গীতৰ কথা কৰবী ডেকা হাজৰিকাৰ।

0: Nilda? Osu Nilda?
1: Kiol, iman serious to kio? Ki kori aso dekha nai?
2: Ene serious nai na hoy?
1: Kio serious ta nai?
2: Kali rati borokhonor pani e shooting spot lo jwa rasta tu burai belaise.
1: Ha? Ki?
2: Oh.
1: Ete ki hobo pase?
2: Moi director sarar osur lo goi kotha tu koisilu. Sare koise apuni jodi pare apunake baki thoka shoot kita loi pela bole koise. Iman pani sar jabo kene koi?
1: Iman pani mane kiman pani? Ekokal?
2: Hobo, himane hobo.
1: Acha. Ai heri bhai camera reflector tale nibo paribi?
2: E 16er camera hai, chinta nai. Baki reflector nibo parin. Hifale spotot pani nai, rasta je ase.
1: Tene holo hobo ja shooting. Shot moilom.
3: মই আপোনালৈ ৰৈ আছো আৰু আপুনি এফালে নুচুৱাকৈ ফুফুৱাই গুচি যাব খুজিছে
1: মিছলিপ বোলা এই ৰাস্তাটোত পানী উঠিল বোলে
3: সেইবাবেহে ৰৈ আছো আনদিনা

উমাকান্ত বৈরাগী আর সঙ্গীসকলে পরিবেশন করা টোকারি গীতটি শুনিলে। এইবারের গীতটি পরিবেশন করেছে খগেন গগৈ আর সঙ্গীসকলে।

0: आप सुन रहे हैं विविध भारती सेवा देश।
1: ए आ आकाश बने गुवाहाटी बिहली तीन बजार आंचलिक बारे मैं अरूप कुमार शर्मा মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মায় আজি নতুন দিল্লীত রাষ্ট্রপতি শ্রীমতী দ্রৌপদী মুর্মুক সাক্ষাৎ করে। সাক্ষাৎকালত ডক্টর শর্মায় দ্বিতীয়বারের বাবে দায়িত্ব গ্রহণের পাছত অসমৰ উন্নয়ন যাত্রার বিষয়ে রাষ্ট্রপতিগুলিক অবগত করে। তেওঁলোকে দেশের দ্রুততম বিকাশীল রাজ্যসমূহৰ অন্যতম হিসাবে অসমে লাভ করা সাফল্য আর অনাগত দিনত এই যাত্রা অধিক শক্তিশালী করার নীতি পরিকল্পনার বিষয়ে আলোচনা করে। ইয়ার পূর্বে মুখ্যমন্ত্রী কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানক সাক্ষাৎ করে আর গুৱাহাটীৰ ভারতীয় ব্যবস্থাপনা প্রতিষ্ঠান IIM স্থাপনের কাম কাজ দ্রুতগতিত আগবাড়িছে বলে প্রকাশ করে। ডক্টর শর্মায় শিক্ষামন্ত্রীগুলির সঙ্গে রাজ্যের শিক্ষা আন্তঃগাঁথনি শক্তিশালী করা আর উত্তর পূর্বাঞ্চল প্রাণকেন্দ্র হিসাবে গড়ি তোলার প্রচেষ্টা সন্দর্ভত আলোচনা করে। সামাজিক মাধ্যম এক্সত এই বিষয়ে উল্লেখ করে মুখ্যমন্ত্রী কয় যে IIMর প্রস্তাবিত চৌহদ সন্দর্ভত মন্ত্রীগুলির সঙ্গে আলোচনা করা হয়। মুখ্যমন্ত্রী শ্রীপ্রধানক রাজ্যের শিক্ষা আন্তঃগাঁথনি উন্নীতকরণের ক্ষেত্রে আগবড়া সহায়ের ধন্যবাদ জ্ঞাপন করে। প্রস্তাবিত IIMে রাজ্যখনক উত্তর পূব ভারতের শিক্ষা গবেষণা আর বিদ্যায়তনিক কেন্দ্র হিসাবে গড়ি তোলাত বিশেষ ভূমিকা লব বলে উল্লেখ করে। তদুপরি প্রতিষ্ঠানটি স্থাপনের ফলত ব্যবস্থাপনা শিক্ষা দক্ষতা বিকাশ আদির ক্ষেত্রেরও উন্নতি সাধন হব বলে মুখ্যমন্ত্রী আশা প্রকাশ করে। ডক্টর শর্মায় কেন্দ্রীয় মন্ত্রী নীতিন গাডকারী সাক্ষাৎ করে তেওঁৰ সৈতে পথ পরিবহন বিষয়ত বিভিন্ন কথা আলোচনা করে। কেন্দ্রীয় রাজ্যমন্ত্রী জিতিন প্রসাদর সৈতেও আলোচনাত মিলিত হয়। রাজ্য সরকার আর কেন্দ্রীয় বস্ত্র মন্ত্রালয়ে অসমৰ মুগা শিল্পর উত্তরণের প্রণালীবদ্ধভাবে কাম করে আছে বলে বস্ত্র রাজ্যমন্ত্রী পবিত্র মার্ঘেরিতাই প্রকাশ করেছে। বাচক বুনিয়া মুগা শিল্পর প্রসার আর বিকাশের 400 কোটির অধিক টাকা ব্যয় সাপেক্ষে কালি মুকলি করা চেনেজুরি শীর্ষক মুগা অভিযান সন্দর্ভত নতুন দিল্লীত আজি এখন সংবাদমেলত কেন্দ্রীয় মন্ত্রীগুলিয়ে এই কথা সদরি করে। কয় যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কার্যভার গ্রহণ করার পাছত বিগত 12 বছর মুগার উৎপাদন 10,000 মেট্রিক টন বৃদ্ধি পাইছে। কয় যে মুগার সঙ্গে জড়িত কৃষকর পৰা শিপিনী সকলকে সামরি ক্ষেত্রখনের উত্তরণের দনার মন্ত্রালয় আর সরকারের যৌথ প্রচেষ্টাত আরম্ভ করা এই প্রকল্পত রাজ্য সরকারে 46 কোটি টাকা বিনিয়োগ করব আর কেন্দ্রীয় বস্ত্র মন্ত্রালয় তথা কেন্দ্রীয় রশম পরিষদের 55 কোটি টাকার অরিহণা থাকিব। 33 মাহৰ ভিতৰত এই প্ৰকল্প সম্পূৰ্ণ কৰা হ'ব বুলি কেন্দ্ৰীয় মন্ত্ৰীগৰাকীয়ে উল্লেখ কৰে। তেওঁ কয় যে অসমত বাৰ্ষিক মুগা উৎসৱৰ আয়োজন কৰা হ'ব আৰু ঢকুৱাখানা তথা লখিমপুৰত ৰেচম পৰ্যটন উদ্যান স্থাপন কৰা হ'ব।
2: মুগা ৰেলিং ইউনিট যোৰহাট, শিৱসাগৰ, মাজুলী আৰু শুৱালকুছি তথা লখিমপুৰত প্ৰতিষ্ঠা কৰা হ'ব। মুগা স্পান মিল ধেমাজিত স্থাপন কৰা হ'ব। ইয়াৰ উপৰিও 1,180টা ফাৰ্মাৰ ইণ্টাৰেষ্ট গ্ৰুপক সামৰি লোৱা হ'ব। 30টা মুগা সিল্ক FPO কোঅপারেটিভক ইয়াত সংযুক্ত করা হব। গতিকে সামগ্রিকভাবে উৎপাদনের পৰা বিশ্বর বিভিন্ন প্রান্তর বজারের সৈতে সংযুক্ত করিবৰ বাবে এই ডোনার আর অসম সরকারের যৌথ সম্মিলনত স্থাপিত এই চেনেহ এনাজরি অভিযানে আমার মুগা শিল্পক বিশ্ব দরবারলৈ লৈ যোৱাৰ যি প্রক্রিয়া সেই প্রক্রিয়াক ত্বরান্বিত আর অধিক প্রণালীবদ্ধ করব। তারপরেও ইয়ার সমান্তরালভাবে সিল্ক ট্যুরিজম পার্ক স্থাপন করা হব ঢকুয়াখানার লখিমপুরত।
1: অসমীয়া সাহিত্যৰ উজ্জ্বল নক্ষত্ৰস্বৰূপ ডক্টৰ লক্ষ্মীনন্দন বৰাৰ আজি পুণ্যতিথি। গৱেষণা লব্ধ সৃষ্টিশীল প্ৰতিভাৰে সাহিত্য জগতক অনন্য শিখৰলৈ লৈ যোৱা ডক্টৰ বৰাই ভাওনা গল্পটিৰে লেখক হিচাপে আত্মপ্ৰকাশ কৰিছিল। ডক্টৰ বৰাই বহুতো অমূল্য গ্ৰন্থ সম্ভাৰেৰে অসমীয়া সাহিত্যক সমৃদ্ধ কৰি থৈ গৈছে আৰু পঢ়ুৱৈৰ মনত গভীৰ প্ৰভাৱ বিস্তাৰ কৰিছিল। তেওঁ সাহিত্যৰ মাজেৰে সমাজ, মানুহৰ জীৱন সংগ্ৰাম, মূল্যবোধ আৰু সময়ৰ স্পন্দনক অনন্য দক্ষতাৰে ৰূপায়িত কৰিছিল। ডক্টৰ লক্ষ্মীনন্দন বৰাৰ কালজয়ী উপন্যাসসমূহৰ ভিতৰত পাতাল ভৈৰৱী, কায়াকল্প, গঙা চিলনী পাখি অন্যতম। সাহিত্যিকগৰাকীক পাতাল ভৈৰৱী গ্ৰন্থৰ বাবে 1988 চনত সাহিত্য একাডেমী বঁটা আৰু কায়াকল্পৰ বাবে সর্বভারতীয় সরস্বতী সন্মান প্রদান করা হয়েছিল। 2015 চনত পদ্মশ্রী সন্মানে বিভূষিত করা হয়েছিল। ডক্টর বরায় 1996-97 চনত অসম সাহিত্য সভার সভাপতির আসনও অলঙ্কৃত করেছিল। মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মায় পুণ্যতিথি উপলক্ষে সাহিত্যিকগৰাকীক শ্রদ্ধাৰে সোঁৱৰিছে। সামাজিক মাধ্যমযোগে দিয়া এটা বার্তাত ডক্টর শর্মায় কয় যে সরস্বতী সন্মান প্রাপক বরাদেবৰ সাহিত্যকর্ম, চিন্তা আৰু আদর্শ নতুন প্রজন্মৰ বাবে সদায় প্রেরণার অম্লান উৎস হৈ ৰব। আমাৰ এতিয়াৰ বাতৰি ইমানতে শেষ হ'ল। পৰৱৰ্তী মুখ্য বাতৰি বিয়লি 4 বজাত শুনিবলৈ পাব।

0: শ্রোতালৈ প্রীতি আর সম্ভাষণ জানাই আজির পরিয়াল কল্যাণ অনুষ্ঠান আরম্ভ করছো। স্বাস্থ্য রক্ষাত অঙ্গনবাড়ী কেন্দ্র সমূহের ভূমিকা এই প্রসঙ্গত এটি আলোচনা আগবাব বিচার ভাগ লৈছে রহা অঞ্চলের দুগৰাকী অঙ্গনবাড়ী কর্মী সাবিত্রী মেধি আর ভারতী ডেকা বরদলয়ে। আজির পরিয়াল কল্যাণ অনুষ্ঠানত আমি কথা পাতিম দুগৰাকী অঙ্গনবাড়ী কর্মীর সৈতে। আহকচোন, পরিয়াল পরিকল্পনার ক্ষেত্রে স্বাস্থ্যকে ধরে অন্যান্য দিকত অঙ্গনবাড়ী কর্মীসকলে কিদরে সেবা আগবাই আছে আহক প্রথমে আমি চিনাকি হ। বাইদেউ নমস্কার।
1: নমস্কার, মোর নাম শ্রী সাবিত্রী মেধি। মানে রহারপরা আহিছো, রহা আই সি ডি এস প্রকল্প। মই অঙ্গনবাড়ী কেন্দ্রের কর্মী হ।
0: আর এগারী আছে বাইদ আপনার?
2: নমস্কার, মোর নাম শ্রী ভারতী ডেকা বৰদলৈ। মই রহা প্রকল্প, মোর সেন্টারটি হয়েছে উত্তর বালিপাড়া অঙ্গনবাড়ী কেন্দ্র।
0: আপনার দায়িত্ব বহুত নহয় জানো, স্বাস্থ্য রক্ষা, শিশুর যত্ন লওয়ার ক্ষেত্রে, গাঁর জনসাধারণের স্বাস্থ্য রক্ষার ক্ষেত্রে। ধরো এটা মেলেরিয়ার সময়, ডেঙ্গির সময়, এনকেফেলাইটিসের সময়, সজাগতা কেনেকে করে আপনাদের?
1: আমি তেওঁলোকক ঘরে ঘরে গৈ কওঁ, এনেই আমি কর্মী হিসাবে হোম ভিজিট করবলগা হয়ে থাকে। ঘরে ঘরে গৈ আমি যেতিয়া মেলেরিয়ার সময় এতিয়া হৈ আহিছে, যে পা পরিষ্কারকে থাকিবলৈ কওঁ, ভাল শুদ্ধ বিশুদ্ধ পানি খাবলৈ কোৱা হয়, পানি উতলাই ঠাণ্ডা কৰি খাবলৈ কোৱা হয়,
0: আবদ্ধ পানি
1: আবদ্ধ কৰি থব মানে থব নালাগে বুলি কওঁ, যে পানী যদি ওচৰত ঘৰৰ ওচৰত যদি দম হৈ আছে সেইবিলাক তেনেকে পানীত মহে কণী পাৰে, সেই তেনেকে থাকিবলৈ মানে নকওঁ, সেই তেনেকে চাফ চিকুণকে
0: থাকিবলৈ, নাইকলৰ খুৰুকা
1: তাৰ পৰাও হয়, গতিকে সেইবিলাকৰ পৰা বিৰত থাকিবলৈ কওঁ,
0: আঁঠুৱা তৰি শুবলৈ।

শ্রোতা ইমান পরে পরিয়াল কল্যাণ অনুষ্ঠানটি শুনিলে। অনুষ্ঠানটি যুগুতায় আগবহালে কিরণ চন্দ্র নাথে। FM বেণ্ডর 102.7 মেগাহার্জত এয়া আকাশবাণী নগাঁও। এটি আগবাইছো মনোজ বড়ুয়া আর দীপক বড়ুয়ার বেহলা বাদনত লঘু সংগীতর সুর।

শ্রোতা, ইমান পরে শাস্ত্রীয় সংগীতের অনুষ্ঠানত পণ্ডিত উল্লাস বাপতর সন্তুর বাদনত ধুন মিশ্র খামাজ আর ধুন দুটাই কুলকার্ণীর কণ্ঠত খেয়াল রাগ মিলা মীরা মালহার শুনিলে। এয়া আকাশবাণী নগাঁও। এতিয়া আমার স্টুডিওর ঘড়িত নিশা 10 বজার লগে আমার আজির অনুষ্ঠানের অন্ত পরিল। এই একে বেণ্ডতে কাইলৈ আমার কেন্দ্র অনুষ্ঠান আরম্ভ করা হব পুয়া 5:55। মোর ডিউটি রুমত আছিল জয়ন্ত মাধব তামুলি, নিয়ন্ত্রণ কক্ষত রোহিত দাস, মই নিকুঞ্জলতা মহন্ত শইকীয়াই মোৰ সহযোগী সকলে বিদায় লৈছো। শুভরাত্রি, জয় হিন্দ।